0: বই দেখেছ মগন বাবু? ফাঁদ তো দেখনি? তোমার সাজানো বাবাজির এখন আঁস ছাড়ানো হচ্ছে কোতোয়ালিতে। বামাল সমেত গ্রেফতার। এবারে যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা একবার দেখতে হচ্ছে মগন বাবু।
1: কত কত টাকা চান আপনি মিস্টার মিত্র? কত টাকা চান বলুন?
0: যারা গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করায়, যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু।

0: কাট
1: তোমার পায়ে পড়ে খিদ্দা আমি আজ আর পাচ্ছি না
0: পারতেই হবে আমি কোনো কথা শুনছি না না উঠবি না উঠবি না বলছি খবরদার উঠবি না মাথা ফাটিয়ে দেবো তোর তো বেরি
1: মরে যাবো আমি মরে যাবো খিদ্দা
0: মর মরে যা তুই মরে যা মাথা ভেঙে দেবো এখন এক ঘন্টা তোকে জলে থাকতে হবে
1: খিদ্দা এবার আমায় ছেড়ে দাও ও গলা পুষিয়ে দেবো
0: না আমি উঠে নুনি যাই কাজ চাই তোকে এখন উঠতে দেবো না যা যা যা ফাইট ফাইট কুনি ফাইট
2: या चित्रपटाला सर्वोत्कृष्ट लोकप्रिय चित्रपटाचा राष्ट्रीय पुरस्कार मिळाला. अपर्णा सेन दिग्दर्शित परोमितार एक दिन मधली गतकाळाशी जखडलेल्या पूर्व प्रेमिकाची त्यांची भूमिका ही समीक्षकांच्या कौतुकाला पात्र ठरली.